শুনছেন এনএসকিউ ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

টোকিও থেকে প্রচারিত এনএইচকে ওয়ার্ল্ড জাপানের বাংলা খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশন করব 18 জুলাই শনিবার জাপান সময় রাত 12টার খবর, বাংলাদেশ সময় শুক্রবার রাত 9টা আর ভারতের সময় রাত 8:30। উপস্থাপনায় মইনুল শাওন এবং আমি তনুশ্রী বিশ্বাস। সম্রাট পরিবারের ভবিষ্যৎ পুনর্গঠনে একটি বড় পদক্ষেপ নিয়েছে জাপান। বিবাহ ও দত্তক উভয় সংক্রান্ত নিয়ম পরিবর্তন করে সম্রাট পরিবার আইন সংশোধনের একটি বিল সংসদে পাশ হয়েছে। 75 বছরেরও বেশি সময়ের মধ্যে এটি আইনটির মূল অংশে প্রথম সংশোধন। সম্রাট নারুহিত এবং আরও 15 জনকে নিয়ে সম্রাট পরিবার গঠিত। মূল আইন অনুসারে নারীরা পরিবারের বাইরে বিয়ে করলে সম্রাট পরিবার ত্যাগ করেন। আশঙ্কা করা হচ্ছে যে একদিন সম্রাটের আনুষ্ঠানিক দায়িত্ব পালনের জন্য যথেষ্ট সদস্য আর থাকবেন না। আরেকটি বিষয় হল সম্রাটের সিংহাসনের স্থিতিশীল উত্তরাধিকার নিশ্চিত করা। আইন অনুসারে সম্রাট বংশের পিতৃবংশীয় একজন পুরুষ সন্তানই সিংহাসনের উত্তরাধিকারী হবেন। বর্তমানে মাত্র 3 জন সদস্য এই পদের যোগ্য। নতুন আইন অনুযায়ী নারী সদস্যরা বিয়ের পরেও সম্রাট পরিবারে থেকে যাবেন। এটি পূর্ববর্তী সম্রাট পরিবারের শাখাগুলোর পিতৃবংশীয় পুরুষ বংশধরদের দত্তক নেয়ারও সুযোগ করে দেবে। উচ্চ ও নিম্ন উভয় কক্ষের কমিটিতেই একটি সম্পূরক প্রস্তাবও গৃহীত হয়েছে। এতে সম্রাট পরিবারের সদস্য সংখ্যার পরিবর্তনের উপর ভিত্তি করে স্থিতিশীলভাবে সম্রাটের উত্তরাধিকার নিশ্চিত করার উপায় নিয়ে অব্যাহত গবেষণার আহ্বান জানানো হয়েছে। জাপানের সংসদ দেশের জাতীয় পতাকার ক্ষতি সাধনকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করার একটি বিল পাশ করেছে। শুক্রবার উচ্চকক্ষের পূর্ণাঙ্গ অধিবেশনে বিলটি সংখ্যাগরিষ্ঠ ভোটে অনুমোদিত হয়। লিবারেল ডেমোক্রেটিক পার্টি ও জাপান ইনোভেশন পার্টির সমন্বয়ে গঠিত ক্ষমতাসীন জোটের পাশাপাশি ডেমোক্রেটিক পার্টি ফর দ্য পিপল এবং সানসেইতো বিলটি যৌথভাবে উত্থাপন করেছিল। এই আইন অনুযায়ী পতাকা হল একটি মূর্ত বস্তু যা জাপানের জাতীয় পতাকা হিসেবে ব্যবহৃত হওয়ার জন্য সামাজিকভাবে স্বীকৃত। এতে বলা হয়েছে জনসমক্ষে পতাকার ক্ষতিসাধন, অপসারণ বা বিকৃত করার এমন কোনো কাজ যা উল্লেখযোগ্য অস্বস্তি বা বিরক্তি সৃষ্টি করে তার শাস্তি হিসেবে 2 বছর পর্যন্ত কারাদণ্ড অথবা সর্বোচ্চ 2,00,000 ইয়েন বা প্রায় $1,230 পর্যন্ত জরিমানা হতে পারে। এতে বলা হয়েছে যে আইন প্রয়োগের ক্ষেত্রে এমন বিবেচনা প্রয়োজন যাতে জনগণের বাক স্বাধীনতা সহ সাংবিধানিকভাবে সুনিশ্চিত করা স্বাধীনতা ও অধিকার অন্যায়ভাবে লঙ্ঘিত না হয়। সদ্য প্রতিষ্ঠিত একটি জাপানি কোম্পানি জানিয়েছে যে তারা বৃহৎ মার্কিন সেমিকন্ডাক্টর নির্মাতা এনভিডিয়ার সর্বাধুনিক চিপযুক্ত কম্পিউটিং পরিকাঠামো কাজে লাগিয়ে ভৌত এআই এর জন্য মূল প্রযুক্তিগুলো তৈরি করবে। ভৌত কৃত্রিম বুদ্ধিমত্তা পারিপার্শ্বিক অবস্থা উপলব্ধি করে এবং স্বয়ংক্রিয় সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে রোবট ও অন্যান্য সিস্টেম পরিচালনা করে। শ্রমিক ঘাটতিতে ভুগছে এমন উৎপাদনকারী প্রতিষ্ঠানসহ বিভিন্ন খাতে এই প্রযুক্তি প্রয়োগ করা হবে বলে আশা করা হচ্ছে। দেশীয় কৃত্রিম বুদ্ধিমত্তা বিকাশের লক্ষ্যে সনি গ্রুপ, সফটব্যাংক, এনইসি, হুন্ডা মোটর এবং অন্যান্য প্রধান সংস্থাগুলো যৌথভাবে নয়ে তোরা প্রতিষ্ঠা করেছিল। ভৌত কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য একটি দেশীয় ফাউন্ডেশন মডেল তৈরির প্রকল্পের জন্য জাপানের শিল্প মন্ত্রণালয় নির্বাচিত সংস্থাগুলোর মধ্যে নয়েতোরা অন্যতম। প্রকল্পটির মূল্যমান 380 বিলিয়ন ইয়েনেরও বেশি, যা 2.34 বিলিয়ন ডলারেরও অধিক। আগামী বছরের মার্চ মাসে শেষ হতে যাওয়া চলতি অর্থবছরে এটি চালু করা হবে। মন্ত্রণালয়টি 2030 অর্থবছর পর্যন্ত 5 বছরে 1 ট্রিলিয়ন ইয়েন বা প্রায় 6.15 বিলিয়ন ডলার সহায়তা প্রদানের পরিকল্পনাও করেছে। এই অর্থের মধ্যে চলতি অর্থবছরে বরাদ্দকৃত তহবিলও অন্তর্ভুক্ত রয়েছে।

0: খবর প্রচারিত হচ্ছে এনএচকে ওয়ার্ল্ড জাপান থেকে। বৃহস্পতিবারও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে তীব্র সংঘাত অব্যাহত ছিল। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে তারা টানা ষষ্ঠ দিনের মতো ইরানের উপর নতুন হামলা চালিয়েছে এবং নৌ অবরোধও বজায় রেখেছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে যে তেহরান ইয়েমেনের হুতি বিদ্রোহীদেরকে লোহিত সাগরের তেল পথ বন্ধ করার জন্য প্রস্তুত থাকতে বলেছে। প্রতিবেদনে একাধিক সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ইরানের বৈদ্যুতিক অবকাঠামোতে হামলা চালালে বাবেল মান্দে প্রণালী বন্ধ করে দেওয়ার জন্য প্রস্তুত থাকতে গোষ্ঠীটিকে বলেছে তেহরান। হরমুজ প্রণালীর উত্তেজনার কারণে এই অঞ্চল থেকে তেল পরিবহনের জন্য লোহিত সাগরের পথটি একটি গুরুত্বপূর্ণ বিকল্প পথে পরিণত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বিদেশি শিক্ষার্থী ভিসায় যুক্তরাষ্ট্রে থাকার মেয়াদ 4 বছরে সীমিত করার একটি নতুন নিয়ম ঘোষণা করেছে। বর্তমানে শিক্ষার্থীরা সাধারণত কোর্সে ভর্তি থাকার মেয়াদ পর্যন্ত যুক্তরাষ্ট্রে থাকতে পারেন। দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক মন্ত্রণালয় বৃহস্পতিবার বিধিটি প্রকাশের ঘোষণা দেয়। মন্ত্রণালয়ের ভাষ্যানুযায়ী বিদেশি শিক্ষার্থীর সংখ্যায় উল্লেখযোগ্য বৃদ্ধির পাশাপাশি শিক্ষার্থীদের ভিসার সুযোগ নিয়ে কয়েক দশক ধরে দেশটিতে অবস্থান করার মতো বহু ঘটনা ঘটেছে। এ ধরনের পরিস্থিতি সামাল দেওয়ার জন্য এই পরিবর্তন আনা হয়েছে। উত্তর পূর্ব জাপানের একটি শহরের মানুষ সুস্বাস্থ্যের আশায় স্থানীয় দেবতাকে শশা নিবেদন করেছেন। শশা উৎপাদনের জন্য সুপরিচিত ফুকুশিমা জেলার সুকাগাওয়া শহরে প্রতিবছর 14 জুলাই কিউরি তেন্নো উৎসব অনুষ্ঠিত হয়। প্রায় 260 বছর ধরে এই প্রথা চলে আসছে বলে বলা হয়ে থাকে। কিংবদন্তি অনুযায়ী, যখন একবার ওই এলাকায় প্লেগ ছড়িয়ে পড়েছিল, তখন এক দেবতাকে শশা নিবেদন করে মানুষ রোগ ব্যাধি থেকে রক্ষা পেয়েছিলেন। মঙ্গলবার রাস্তায় স্থাপিত একটি বেদিতে বহু লোক সমবেত হন। তারা দুটি শশা নিবেদন করেন এবং বিনিময়ে একটি শশা পান। বিশ্বাস করা হয় যে এটি খেলে আগামী বছরে সুস্বাস্থ্য নিশ্চিত হবে। শহরের 90 বছর বয়সী এক বাসিন্দা বলেন, তিনি সুস্থ থাকার জন্য প্রার্থনা করেছেন। তিনি তার সুস্বাস্থ্যের জন্য শশা খাওয়ার ভূমিকার কথাও উল্লেখ করেন।
1: এনএচকে ওয়ার্ল্ড জাপান থেকে সম্প্রচারিত বাংলা খবর এখানেই শেষ হল। এরপর রয়েছে সহজে জাপানি ভাষা।
2: আপনারা টোকিও থেকে প্রচারিত এনএচকে ওয়ার্ল্ড জাপান বাংলা সার্ভিসের খবর ও অনুষ্ঠান শুনছেন শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11655 কিলোহার্টজে। এছাড়া এই খবর ও অনুষ্ঠান এফএম তরঙ্গে ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুর 105.6, সিলেট 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। ইন্টারনেটে আমাদের খবর ও অনুষ্ঠান শুনতে পাচ্ছেন nhk.jp/bengali এই ঠিকানায়। শুনছেন স্যাটেলাইটেও।

0: কন্নিচুয়া, সময় হলো সহজে জাপানি ভাষা অনুষ্ঠানের আরেকটি আসরের। এনএচকে ওয়ার্ল্ড জাপান থেকে প্রচারিত এই আসরে আপনাদের সঙ্গে আছি আমি তনুশ্রী বিশ্বাস,
1: আর আমি হিরক খান। এতে একসঙ্গে শিখবো আমরা জাপানি ভাষা।
0: আজ আসরের 20তম পাঠে আমরা জানব খাবার বা পানীয়ের মধ্যে কোনো কিছু না মেশানোর অনুরোধ জাপানিতে কিভাবে করতে হয়।
1: ভিয়েতনাম থেকে জাপানে পড়তে আসা বিদেশি শিক্ষার্থী তাম এবার বেড়াতে এসেছে হোক্কাইদো। তার সঙ্গে আছে মিয়া, যে একজন চীনা ফটোগ্রাফার। হোক্কাইদোর সামুদ্রিক খাবার খাওয়ার লক্ষ্য নিয়ে সাপ্পোরো শহরের একটি মাছের বাজারের কাছে এক রেস্তোরাঁয় তারা দুজন ঢুকল।
0: বন্ধুরা, চলুন তাহলে প্রথমে শুনে নেওয়া যাক আজকের 20তম পাঠের কথোপকথন।
2: おすすめは何ですか?
3: このスペシャル海鮮丼がおすすめだよ。

0: イクラとウニがたっぷり入ってるよ。
1: じゃあそれください。
2: 私も。あ、わさびは入れないでください。
0: わさび抜きね。そちらは？
3: 私はわさびをたくさん入れてください。
4: কথোপকথন শুনলেন, এবার প্রতিটি লাইনের অর্থ জেনে নেয়ার পালা।
5: মিয়া দোকানের কর্মীকে জিজ্ঞেস করলো,
3: ওসুসুমে ওয়া নান দেসু কা?
4: আপনারা কোন খাবারটা সুপারিশ করছেন?
5: কর্মীটি তখন মেনুতে একটা নাম দেখিয়ে বললেন,
0: কোনো স্পেশাল কাইসেন দং গা ওসুসুমে দা ইয়ো।
4: এই স্পেশাল সি ফুড বোল আমি সুপারিশ করব।
0: ইকুরা তো উনি গা তাপ্পুরি হাইতেরু ইয়ো।
4: সামুন মাছের ডিম এবং সি আরচিন দিয়ে ভর্তি করে এটা বানানো হয়েছে।
5: মিয়া তার নিজের জন্য অর্ডার দিয়ে দিল।
3: যা সরে কুদাসাই।
4: আচ্ছা তাহলে ওটাই আমাকে দিন।
5: তামো সেই একই খাবার অর্ডার করলো।
2: ওয়াতাশিমো।
4: আমিও।
2: আ, ওয়াসাবি ওয়া ইরেনাইদে কুদাসাই।
4: আচ্ছা শুনুন, দয়া করে ওয়াসাবি মেশাবেন না।
5: দোকানের কর্মী তখন বিষয়টি নিশ্চিত করলেন।
0: ওয়াসাবি নাকি নে?
4: ঠিক আছে, ওয়াসাবি ছাড়া।
5: এবার তিনি মিয়াকে জিজ্ঞেস করলেন,
0: সোচিরাওয়া,
4: আর আপনারটা কেমন হবে?
5: উত্তরে মিয়া বলল,
4: আমারটাতে বেশি করে ওয়াসাবি দেবেন প্লিজ। খাইসেন দোন হচ্ছে বাটি ভর্তি ভাতের ওপরে কাঁচা সি ফুড দিয়ে সাজানো একটি পদ। ওয়াসাবি হল এক ধরনের ঝাঁঝালো মশলা। কাঁচা মাছের পদ সাশিমি খাওয়ার সময় ওয়াসাবি হয়ে ওঠে এক অন্যতম অনুষঙ্গ।
5: সরিষার মতো ওয়াসাবি নাক এবং জিভে ঝাঁঝালো অনুভূতি তৈরি করে। মিয়া একটু বেশি করে ওয়াসাবি দিতে বলল, মনে হচ্ছে এটা তার খুব পছন্দ।
4: আজকের মূল বাক্য হল, দয়া করে ওয়াসাবি মেশাবেন না।
2: ওয়াসাবি ওয়া ইরেনাইদে কুদাসাই।
4: এই বাক্যটির গঠন বিন্যাস মনে রাখলে আপনি খাবার বা পানীয়ের মধ্যে কোনো কিছু না মেশানোর অনুরোধ জাপানিতে খুব সহজেই জানাতে পারবেন। চলুন বাক্যটিতে থাকা শব্দগুলোর অর্থ জেনে নেওয়া যাক।
6: ওয়াসাবি,
4: এ সম্পর্কে তো আমরা একটু আগেই বললাম যে এটি একটি ঝাঁঝালো সরিষার মতো জিনিস।
6: ইরেনাই দে কুদাসাই
4: মানে হল ঢালবেন না বা মেশাবেন না। আজকের ব্যাকরণের পয়েন্ট হচ্ছে, পানীয় বা খাবারে কোনো নির্দিষ্ট উপকরণ না মেশানোর অনুরোধ জানানোর ক্ষেত্রে বাক্যের গঠন। এক্ষেত্রে জাপানি ক্রিয়ার নাই রূপের সঙ্গে বলুন
6: দেকুদাসাই।
5: ক্রিয়াপদের নাই রূপ এটা আবার কি?
4: জাপানি ক্রিয়াপদের কয়েক রকম ক্রিয়ারূপ আছে, তার মধ্যে একটি হল নাই রূপ। এটি ক্রিয়ার নাবোধক রূপ এবং এতে ক্রিয়ার শেষে থাকে নাই। খাবার অর্ডার করার সময় পানীয় বা খাবারে কোনো নির্দিষ্ট উপাদান না মেশানোর অনুরোধ জানাতে হলে মেশানো বা ঢালা
6: ইরেরু
4: ক্রিয়াটির নাই রূপ
6: ইরেনাই
4: ব্যবহার করুন। এরপর জুড়ে দিন
6: দেকুদাসাই,
4: তাহলে পুরো কথাটি হবে
6: ইরেনাই দেকুদাসাই।
4: যে সুনির্দিষ্ট উপাদানটি আপনি চান না সেটি বোঝাতে তারপরে ওয়া পার্টিকেল ব্যবহার করুন। তাহলে আমরা জানলাম, নাবোধক অনুরোধ জানাতে অর্থাৎ বিনয়ের সঙ্গে নিষেধ করতে জাপানি ক্রিয়ার নাই রূপের সঙ্গে বলতে হবে
6: দেকুদাসাই।
5: বন্ধুরা শুনে শুনে বলুন,
6: ইরেনাই দেকুদাসাই, ওয়াসাবি ওয়া ইরেনাই দেকুদাসাই, ওয়াসাবি ওয়া ইরেনাই দেকুদাসাই।
5: ঠিকমতো বলতে পেরেছেন তো বন্ধুরা?
4: এবারে একটি ক্যাফে বা রেস্তোরাঁয় চলমান কথাবার্তা শুনুন। গ্রাহক একটি নির্দিষ্ট উপাদান না মেশানোর জন্য দোকান কর্মীকে অনুরোধ জানাচ্ছে।
7: অরেঞ্জ জুস 1つ কোরি ওয়া ইরেনাই দে কুদাসাই।
2: কাশিকোমারিমাশিতা।
4: কি বলা হলো তা বোঝার চেষ্টা করা যাক।
7: অরেঞ্জ জুস 1つ কোরি ওয়া ইরেনাই দে কুদাসাই।
5: একটা অরেঞ্জ জুস দিন প্লিজ, দয়া করে বরফের টুকরো ঢালবেন না।
6: অরেঞ্জ জুস
4: শুনে বোঝাই যাচ্ছে এটা হলো অরেঞ্জ জুস।
6: হিতোৎসু
4: মানে একটা, মনে আছে তো?
6: কোরি
4: হলো বরফ বা বরফকুচি।
6: কোরি ওয়া ইরেনাই দে কুদাসাই
4: কথাটি বলে গ্রাহক বুঝিয়েছেন তিনি বরফ চাননি।
2: কাশিকোমারিমাশিতা
5: বুঝেছি।
4: সাধারণত রেস্তোরাঁ বা দোকানে গ্রাহকের অনুরোধ বুঝে নিয়ে এ কথাটি বলা হয়।
5: বন্ধুরা এবার শুনে শব্দ করে বলুন।
4: আরও অন্যান্য জিনিস খাবারে না মেশানোর অনুরোধ জানানো অনুশীলন করা যাক। মনে করুন সালাদের উপরে আপনি ড্রেসিং পছন্দ করেন না। সালাদের ড্রেসিং কথাটির জাপানি
6: ড্রেসিং,
4: আর এক্ষেত্রে ড্রেসিং দেওয়া ক্রিয়াটির জাপানি হবে
6: কাকেরু,
4: এবং এই ক্রিয়ার নাই রূপ হচ্ছে
6: কাকেনাই, কাকেনাই।
4: এবার পারবেন তো?
8: ドレッシングはかけないでください。ドレッシングはかけないでください。
4: আজকের বোনাস বাক্য নেওয়া হয়েছে মি আর সংলাপ থেকে। পুরো কথাটি মুখস্থ রাখুন। মানে হল সুপারিশ, পরামর্শ ইত্যাদি। রেস্টুরেন্টে গিয়ে যদি তাদের প্রশ্ন করেন মানে আপনারা কোনটা সুপারিশ করছেন, তাহলে সবচেয়ে জনপ্রিয় পদ অথবা তাদের মতে সবচেয়ে উপাদেয় পদটির নাম তারা উল্লেখ করবেন।
5: এবার শুনে শুনে শব্দ করে বলুন।
4: বন্ধুরা চলুন আরো একবার শুনি আজকের কথোপকথন।
2: おすすめは何ですか？
0: このスペシャル海鮮丼がおすすめだよ。イクラとウニがたっぷり入ってるよ。
3: じゃあそれください。
2: 私も、あ、わさびは入れないでください。
0: わさび抜きね。そちらは？
3: 私はわさびをたくさん入れてください。
7: 食いしん坊カイトにお任せ。
5: কাইতো, আপনার ভোজন বিশারদ পর্বে আজ কথা হবে হোক্কাইদো অঞ্চলের বিখ্যাত সিফুড নিয়ে।
4: হোক্কাইদো অঞ্চলকে ঘিরে রয়েছে জাপান সাগর, ওখোৎসক সাগর এবং প্রশান্ত মহাসাগর। তাই এ অঞ্চলে মৎস্য ও সমুদ্রজাত খাদ্য আহরণ শিল্প ব্যাপকভাবে বিস্তৃত স্বাভাবিকভাবেই।
5: জনপ্রিয় সামুদ্রিক খাদ্যের মধ্যে আছে কাঁকড়া, স্কুইড, স্যামন মাছ এবং স্যামনের ডিম।
4: সারা বিশ্বের বোদ্ধা ভোজন রসিকদের কাছে এসব খাবারের স্বাদের আলাদা স্বীকৃতি রয়েছে। হোক্কাইদোর বন্দরসমূহের কাছাকাছি থাকা রেস্তোরাঁ এবং সরাইখানাগুলোতে আপনি তাজা মাছ, চিংড়ি ও অন্যান্য সামুদ্রিক পণ্য দিয়ে বিশেষভাবে তৈরি স্থানীয় পদও উপভোগ করতে পারবেন।
5: হোক্কাইদো অভিমুখে কখনো ভ্রমণ করার পরিকল্পনা আপনার থাকলে অবশ্যই ওই মৌসুমের উপভোগ্য পদগুলো কি কি তা জেনে নেবেন।
4: এখানেই শেষ করছি আজকে সহজে জাপানি ভাষা। কেমন লাগলো জানাবেন আশা করি।
5: আগামী অনুষ্ঠান শোনার আমন্ত্রণ রইল।